Genteweg 259 पर अगर आपको सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magentaweg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 418873. Autoverhuurbedrijf A.

Magenta weg 259 पर अगर आपको सुरीनाम जाना है, गाड़ी हीर करना है तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname, de heer Parkas Gokul op telefoonnummer 00597-8757-939. Contact in Nederland 06-57-418873. Autoverhuurbedrijf A.

0: दिल दिल से मिला कर देखो, ये गीत पेश हुआ ओवरवान हिंदुस्तानी रेडियो, जबकि गीत गज़ल के कार्यक्रम हम पेश कर रहे हैं और आखिरी गीत था आज की रात की, और मांगने वाली थी सूत्रमेर के रहने वाली मीला जी के लिए। मीला जी, उम्मीद गीत ज़रूर आपको पसंद आया होगा, और भैया मंसूर को भी बहुत बहुत धन्यवाद जो लोग उतार किए, और शीला जी रोतरदाम के रहने वाली, बेया गजराज जी नन्हा के रहने वाली, और बेया जी उतरा के रहने वाली, और मीला जी और भैया मंसूर, आप सबको शुभकामना पेश किया जा रहा है, बहुत बहुत धन्यवाद दिया जा रहा है जो कि आपने तार की गीत गज़ल के कार्यक्रम में। यहाँ तक था ये कार्यक्रम जो मैंने पेश की, इस उम्मीद के साथ आप लोगों को अवश्य अच्छा लगा होगा। अच्छा, तो यहाँ तक था ये कार्यक्रम जो मैंने पेश की। मेरे बाद आप सुनेंगे विज्ञापन न्यूज़, विज्ञापन न्यूज़ के बाद सभी सहयोगी मिलके आपके सेवा में रहेंगे। मुझे इजाज़त दीजिए, आप सबको एक शुभ रात्रि पेश किया जा रहा है, और हम मिलते हैं छुट्टियों के बाद करीबन, जहाँ तक मेरा ख्याल है, बेना एंड अक्टूबर को। आप सबको एक शुभ रात्रि पेश किया जा रहा है फाउन हिंदुस्तानी रेडियो की तरफ से, और आप सबको बहुत बहुत धन्यवाद पेश किया जा रहा है। यहाँ से पेश करते हैं विज्ञापन और न्यूज़, और बाकी का कार्यक्रम हमारे सहयोगी आपको सुनाएंगे।
1: लाइव वनुit onze high-tech studio in Den Haag. Faun Hindustani Radio.
2: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015 21 59 22 7.
4: Voor hulp bel nu 015 21 59 22 7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer. In de Duitse deelstaten Berlijn en Mecklenburg-Vorpommern zijn vanaf 8 uur vanmorgen de stembureaus open voor deelstaatverkiezingen. Hoewel de twee regio's samen slechts 5 miljoen inwoners tellen, kan de uitslag grote landelijke gevolgen hebben. Na een eerdere verkiezingsoverwinning van de AfD in Sachsen-Anhalt staat bondskanselier Friedrich Merz zwaar onder druk. Het partijbestuur van zijn CDU komt vanmiddag om 5 uur samen in Berlijn. Het Openbaar Ministerie gaat een 74-jarige man uit Noord-Holland vervolgen voor het maken en verspreiden van nep-porno-video's van tientallen bekende Nederlanders. Na ruim een jaar onderzoek is de verdachte op de hoogte gesteld van het besluit om hem voor de rechter te slepen. Onder de slachtoffers zijn onder meer SBS6-presentatrice Helene Hendricks en voormalig politiewoordvoerder Ellie Lust. De Amerikaanse modebaas Stephen Kolb is opgestapt nadat hij tijdens de New York Fashion Week dierenrechtenactivisten fysiek had tegengehouden. Op beelden is te zien hoe Kolb een demonstrant duwt en de mond snoert. Een andere actievoerder werkt hij tegen de grond. De activisten voerden actie bij een modeshow vanwege het gebruik van bol door eigenaar H&M Group. Uit een onderzoek blijkt dat onder meer schapen in de bolindustrie worden mishandeld bij het scheren. En justitieminister David van Wil heeft op sociale media gereageerd op het extreemrechtse geweld gisteren in Den Haag. Hij omschrijft de beelden als walgelijk en noemt specifiek de Hitlergroeten, antisemitische leuzen, het geweld tegen de politie en het gooien van vuurwerk naar de ME. Van Wil pleit voor een snoeihard optreden en bedankt de politie. Het weer tot slot. In het zuidoosten begint deze dag met wat regen. Verder zien we de zon afgewisseld door stapelwolken. Vanmiddag doet de temperatuur een klein stapje terug en het wordt 18 graden in het Waddengebied tot 20 graden in het zuidoosten. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.